তোরি না তুটে সরি না ছুটে এসি মাদ খিঞ্চতনি দিন সরেন মন মায় বসত হ্যায় তু কর কৃপা প্রভ আপনি।